চোর কবিলি মাম ঝংঝঙে বগনে খরে কলম অবত ছোরা কুদনে বোলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুল সাত পরে পছি আমার